0: अच्छा बढ़िया बता,
1: पर सुनी चाल
0: एकदम ठीक है। अच्छा दिवाकर भाई गोटे कथा कहूँ, जो कैश पेमेंट चलता डिजिटल पेमेंट इंट्रोड्यूस हो ना तो से जो बैंक को जाती लंबा लाइन रे छिड़ा है कितने समय लगे सब सब जिन प्रोसीजर
1: ভারি কষ্ট কুহতুনি আজ্ঞা অবশ্য ব্যাঙ্ক ভিতরে কন কে ব্যাঙ্ক ভিতরে অপেক্ষা করা কষ্ট লাগে এইপরে ব্যাঙ্ক ভিতরে সম্পূর্ণ সেন্ট্রাল এসি সেই কষ্টটা নাই মাত্র সময় সময় গুলাকে অতিবাহিত হয়ে যায়
0: সময় ধর
1: আমি মতো সময় বাহারে জমা দিয়েপারিবুনি আজ্ঞা কারণ কি আমার প্রতি মুহূর্তে কাম প্রতি মুহূর্তে পয়সা আসবার সম্ভাবনা যেমন বন্ধু মানে এটি অনেক যেমন দিবাকর ভাই এটি সময় ছিড়া নেই মানে তাঁর এটি পয়সা কটিগাল আরে কাম না ধর পিস হিসাব চালি দশ টাকা বারো টাকা যা চালু সেই হিসাবে তো আইরন তো পয়সা তো লাগবেই লাগবে যেতে কাম করবে আমার সে পয়সা ড্রাইভার সিনা সে সাইড চালিছে বা মোটা আকারে সে গলা আসলা সে কথাটা টিকে অলগা কিন্তু যেতে সময় কটেবি সেতে সময় মোর লস হি লস এটা ধর দিনকু ধর শহে পিস অশি পিস টার্গেট গোটে রকি থাকে কাম করা যদি সে কাম মো নহেলা শহে পিস রু যদি চালিশ পিস কমিগাল ষাঠি পিস হলে মো তো নিশ্চিত ভাবে মু ডে বাই ডে রে লস আসলা
0: বিলকুল বহুত বঢ়িয়া যাও আজি আপন কল কলে এতে এলাবোরেটলি কথাটিকে ডিসকস কলে বহুত বঢ়িয়া লাগিলা দিবাকর ভাই থ্যাঙ্ক ইউ সো মচ এমতি কল করুথাতো মাঝে মাঝে লাগি যাতো আপনক কল
1: নমস্কার আজ্ঞা
0: জয় জগন্নাথ সো ফটাফট আমার সহ কনেক্ট হয়ে যাতে অ্যান্ড বহু সারা কথা আপনার কত সুন্দর ভাবে উপস্থাপন করছেন সেয়ার করছেন বহু সুন্দর লাগুছে আজর এই টপিক সত্যি তবে আজর টপিক রয়েছে যে বর্তমান টিউন করছেন রাখুছু যে ডিজিটাল পেমেন্ট অর ক্যাশ পেমেন্ট কোটা আপনার প্রিফর করতে 0671-2303-153 এই নম্বরে আপনার বর্তমান লাইভ কথা হয়ে পে স্মৃতি সহ। হ্যালো
2: হ্যালো স্মৃতি ম্যাম নমস্কার।
0: নমস্কার কি কহুছেন ভৌণী?
2: কথা সিদ্ধি ছাড় কৌছিলি কল্পনা মহাদি।
0: কল্পনা ভৌণী ওয়েলকম করছো এফএম রেনবো কো।
2: ধন্যবাদ
0: ধন্যবাদ। ওকে আপনার কল পছ ধর বি লাগিতলা না গত থর? আচ্ছা ওকে সো কুহন্তু ডিজিটাল পেমেন্ট অর ক্যাশ পেমেন্ট কোটা কো আপন পছন্দ করন্তি?
2: আজ্ঞা মতো তো ডিজিটাল
0: পেমেন্ট মো কই পানে মোর ভুল যায় হ্যাঁ। আরে ওকে আচ্ছা কি শিখাই দিছন্তি আপনকু কুহন্তু? মানে গৃহিণী মানে পয়সা পত্র বহুত মানে বড়িয়া মানে সিধা হস্ত বট আপনার টিকে উল্টা নাই
2: বিলকুল
0: আপনড্রয়েড ফোন ইউজ করছেন না কিপ্যাড ফোন ইউজ করছেন? অ্যান্ড্রয়েড ফোন তো ঠিক আছে তো সেইটে আপনার পুয় কু পচারিকি ভালসে শিখি যাতে কারণ আপনার ডিজিটাল মার্কেটিং বি করে পারিবে সেতিরে বড়িয়া বড়িয়া জিনিস শাড়ি ফাড়ি কিনি পারিবে নিজ পাই। হ্যাঁ স্মার্ট ওমেন হওয়া দরকার ইয়ার মানে বুঝিপারে তো বর্তমান স্মার্ট হয়ে যাতে আপনার তো অলরেডি স্মার্ট অনেক টিকে এইটা যদি পুরা বড়িয়া হয়ে যাব আপনার জাঁয়ে আহ স্মার্ট হয়ে যাবে। ওকে ঠিক আছে কল্পনা বহু বহু বড়িয়া লাগলা আজ আপনার সহ কথা হয়ে বহু বহু ধন্যবাদ
2: নমস্কার।

সময় বর্তমান 10:49 এন্ড সো চলিছি রেনবো এসএমএস আমাকে এসএমএস করেছেন হেমন্ত চাঁদ টুকু প্রধান টুকুনা পাত্র মাণিয়াবন্ধ সুনিয়াপাটনা বড়ম্বার আম সহ কনেক্ট হয়েছেন লিখলে গুড মর্নিং স্মৃতি দিদি জয় জগন্নাথ ফুলো সা চেহেরা তেরা এই গীতটি শুনে চাহিদা অনাড়ি মুভি রু

ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেন, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক চলেছে কলাকার। হ্যাঁ সাথী, সুরেশ ওয়াডকর কেবল জন গায়ক নুহতি, সে ভারতীয় সঙ্গীতর এক অমূল্য সম্পদ। তাঁর জীবন আমাকে শিখায় যে কঠিন পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায় দ্বারা যেকোন লক্ষ্য হাসল করা যাইপারে। শাস্ত্রীয় সঙ্গীতর আরম্ভ করে চলচ্চিত্র সঙ্গীত পর্যন্ত সে প্রত্যেক ক্ষেত্রে নিজের প্রতিভার ছাপ ছাড়ি আগামী পিঢ়িকে প্রেরণা দিয়ে চলব তাঁর সঙ্গীত। ভারতীয় সঙ্গীতরে ইতিহাসে তাঁর নাম সদাস্মরণীয় রয়েছে।

টিউন করে শুনতে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ। বহু জন সাথে কথা হলা বেড়ে তাঙ্কু পচরা হয়ে যদি আপনার ফেভরেট প্লেস কোটা কো জায়গায় বহুত ভাল লাগে কো জায়গায় বহুত শান্তি লাগে ম্যাক্সিমম লোক কহবে আমাকে ঘরে বহুত শান্তি লাগে হ্যাপি প্লেস হচ্ছে আমো হোম সুইট হোম নিশ্চিত ভাবে ঘর ঘর কহিদেলে খালি শব্দরে হি গোটে অলগা প্রকার শান্তি মিলে ছোট ছুয়াটে যদি হইরাণ করথাও বাটরে কুয়াটে তা খালি কহিদেবে এতিকি আউ টিকে পরে ঘর আসিযে বা আমি ঘরকু যা সে শান্ত হয়ে আমি মধ্য যদি কুয়াটে ট্রাভেল রে যাওছু যেকোন কামে যাওছু যদি মাইন্ডে টিকে আসিযে আউ টিকে পরে আউ 10 মিনিট পরে ঘরে পৌঁছে যা খালি এতিকি ভাবনারে হি মাইন্ড এতে রিল্যাক্স হয়ে যায় আউ কোন কহিবি তা মানে ভাবন্তু যে ঘরে পশি

0: টিউন করি সন্ধি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ নম্বর 0671-230-3153 রে কল করে শেয়ার করে পারিবে আপনার কেউ গুণ পাই আপনার বহুত প্রশংসা মিলে হ্যালো
1: হ্যালো
0: গুড ইভিনিং
1: নমস্কার
0: জয় জগন্নাথ কি কোথিলে কোডু কোথিলে
1: মইয়া কোথিলি বলরাম বেরা কোথিলি এজি অফিস টা পো ওড়িশা হাইকোর্ট বিল্ডিং কটক
0: আজ্ঞা কোন্তু কো গুণ পাই বহুত প্রশংসা মিলে আপনাকু
1: গুণ আজ্ঞা বহুত বার গুণ আমার অছি কিন্তু প্রথম হেলা মানে লোক সাথে ভালো সম্পর্ক রাখা ভালো ব্যবহার করা কা এগেনস্ট কইবানি চুগুলি করবানি সবুলে ভালো জিনিস আপনি যদি মনে ভিতরে রাখবে তাহলে খারাপ জিনিস আপনার মনে ভিতরে আসবেনি কি পর কথা শুনবানি পর কথা পড়ি কি গোটা কা এগেনস্ট কইদেলে আপনি তাকে যাই কইদেবে কা এগেনস্ট বি কিছু কয়া দরকার নেই তো আপনি ভালো কর্মটা করন্তু লোকর উপকার করুন যেটা আপনি পারুছেন কিন্তু কা বিরুদ্ধে কিছু করতে না হিংসা বাদ অহংকার এগুলা কিছু আপনার করা উচিত নু তাহলে আপনি সেইটাই ভালো হয়ে যাবে আজ্ঞা
0: আপনার কেউ ভাল গুণ পাই বহুত প্রশংসা পাঁচ আপনার।

0: টিউন করি সন্ধ্যে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ নম্বর 0671-230-3153 রে কল করি শেয়ার করি পারিবে কেউ গুণ পাই আপন পাঁতি প্রশংসা হ্যালো
1: হ্যালো আপা নমস্কার গুড ইভিনিং
0: ভেরি গুড ইভিনিং
1: জয়
0: জগন্নাথ কি কোথলে কোড় কোথলে
1: আভাস কোচি টাটা স্টিল প্ল্যান্ট
0: কুহন্তু কেউ গুণ পাই প্রশংসা পাঁতি
1: দেখো আমার অফিস বি কিছু গুড়ে কার্য দিয়ে কাম যদি ন হয়ে পারছি মো আগে তিন চার যদি বাছি কহিলে মু তাকে সেমান কামটা জলদি কি সারি দিয়ে আউ এমিতি পয়সা ক্ষেত্রে কিছু কার অসুবিধা পয়সা নাই প্রবলেম আছে তাকে বি কিছু পয়সা দিয়ে সাহায্য করতে এ আমার অফিস ভিতরে বহুত মত প্রশংসা করি বহুত বহুত মানে বহুত উপকার বহুত সাহায্য করছি
0: ওকে বহুত বড়িয়া থ্যাংক ইউ কল করি নিজ কথা শেয়ার করলে
1: থ্যাংক ইউ বাবা
0: নম্বর 0671-230-3153 রে আপনার বি কল করে পারিবে শেয়ার করে পারিবে আপনার কেউ গুণ পাই আপনার প্রশংসা পাঁতি।

টিউন করি সন্ধি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক সন্ধ্যা আসরে সুদীপা আছে আপনার পাখে প্রিয়ঙ্কা করিছন্তি পরবর্তী মেসেজ 42 মোজা কটকরু লেখুছন্তি শুভ সন্ধ্যা জনাইবাকু চাহুঁছি নিজর সমস্ত পরিবার বর্গঙ্কু এবং অল আরজে অফ এফএম রেইনবো থ্যাঙ্ক ইউ সো মচ আপনাকু মধ্য ভেরি গুড ইভিনিং

টিউন করি সন্ধি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সেই দিল দেখ রহিছে আপনক পাই এক বিশেষ সূচনা আসন্তা 13 তারিখ শনিবার আকাশবাণী কটক কেন্দ্র তরফরু পূর্বাহ্ন 10টা-11টা পর্যন্ত এক ঘণ্টা পাই এক বিশেষ ফোন ইন প্রশ্ন মঞ্চ কার্যক্রমর সিধা প্রসারণ করা যিব। এতে বিষয় রয়েছে সুস্থ বয়োবৃদ্ধি সহ যোগাভ্যাস। এই কার্যক্রমের বিশেষজ্ঞ ভাবে যোগ দেবে যোগ প্রশিক্ষিকা মঞ্জু মিশ্র এবং যোগ প্রশিক্ষক সুরেশ কুমার মহাপাত্র। কার্যক্রমকে সংযোজনা করবে প্রজ্ঞা পারমিতা সাহু। শ্রোতাবন্ধু মানে এই বিষয় সম্পর্কিত প্রশ্ন টেলিফোন নম্বর

জন্য করি শুনি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ অবুলা স্মৃতিরে পরবর্তী গীত শুনিপারে তপস্যা ফিল্মর গীতটি গাইছেন এস জানকী গীতটি লিখিছেন এবং মিউজিক্রে সজাইছেন প্রফুল্লকর।

টিউন করিশন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সেই দিল দেখ সিন্দুরবিন্দু ফিল্মর গীত শুনেপারে চিত্তরঞ্জন জেনা ভয়েসে গীতটি লিখিছেন প্রফুল্লকর মিউজিক সজাই প্রফুল্লকর শুণু এই বিউটিফুল গীত।

টিউন করি সন্ধি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সেই দিল দায় শুনিবা আসন্তা কালির কার্যক্রম সম্পর্কে সূচনা ভক্তগীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি শুনিপারে সকাল 6:05 অতিবড়ি শ্রী জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত শুনিপারে সকাল 6:40 আমার স্বাস্থ্য শুণবে সকাল 7:10 এতে বিষয় রয়েছে মানসিক রোগী প্রতি পরিবার লোকঙ্ দায়িত্ব ও কর্তব্য আলোচনা করবে ডাক্তার নীলমাধব রথ সকাল 7:25 শুণবে কার্যক্রম শুভ সকাল মো পছন্দ শুণবে সকাল 8:30 ডাইল ইন লাইফ চিটচ্যাট সকাল 9 এবং সন্ধ্যা 5:02 এতে নির্ধারিত বিষয় ফোন কল মাধ্যমে নিজ মতামত রাখিপারে রেইনবো এসএমএস দিন 10 এবং রাতে 10 এতে নিজ পছন্দর গীত শুণবা এসএমএস করে দিন 11 শুণবে কার্যক্রম কলাকার দিন 11:30 কতোটি হিন্দি কথাচিত্র গীত কিছু কথা কিছু গীত শুণবে দিন 12 এতে আপনার হিন্দি ও ওড়িয়া চলচ্চিত্র গীত শুণিপারে দিন 1:10 শুণবে আজি চর্চার এতে নির্ধারিত বিষয় নিজ মতামত রাখিপারে পুরোনা ওড়িয়া কথাচিত্র গীত শুণিপারে দিন 2:45 অপরাহ্ন 3 শুণবে প্রায়োজিত কার্যক্রম এনসিইআরটি

0: আচ্ছা আপন ভৌনি মানে পুরা জগি কি অছন্দি ও জনক পরে জনে কল করিবা পাই ও অন্য মানক ভি আমি টিকে চান্স দবা ঠিক আছে আজর টপিক উপরে কোন কোন তো
1: টপিক উপরে কইবে মতে ভি এইসব কিছু লোক হইরাণ করন
0: আপনে নিজে অন্য মানক হইরাণ করছেন তো আপনক ভি ভোগিবা কো পড়িবা কোন তো
1: মো মো মতে কাহা কো হইরাণ করেনি
0: আচ্ছা
1: কে মনার মিছা কইছি
0: আচ্ছা হইরাণ
1: করে মনার মিছা কইছি শাড়ি পিঁধিয়া মানে পুঁচা করছাম 3 ঘন্টা
0: ঝিও মানে টিকে সাজাই দাজাই হওয়াকে টিকে পছন্দ করতে তো সেতবে কেমতি সময় কটি যাই জনা পড়ে নি আচ্ছা তাহলে আপনার আখপাখে কি যে আপনার এমনি হইরাণ করছেন
1: মো আখপাখে জন অনেক মু তাকে সেমতি ডাকে টিকে আস যা বুলিয়া কো মার্কেটে টিকে বুলিবা আর টিকে ফাস্ট ফুড টিকে সন্ধ্যাকে কোন কেমতি 15 দিন মাসিকে থরে খাইবা পিবা আসিবা আসে হ্যাঁ যাওছি যাওছি যাওছি যাই কই দেরি করবে 4টা বেলে যাবি বলে 6টা বাজ যাব কিন্তু যাও যাইকে খাই পিকে আসি
0: আচ্ছা কিন্তু সেই লোক জনক কে তাঙ্ক না তো টিকে কোন্তু
1: তাঙ্ক না হচ্ছে ঝুনি তাঙ্ক ঘর টিকে আমার ঘর তো 2-3 কিলোমিটার বাতা দূর
0: আচ্ছা তাহলে ঝুনি ম্যাডাম কে আমি নিহাতি রিকোয়েস্ট করিব সে যেমতি আপনক পাখে টিকে জলদি আসি পৌঁছবে সো দ্যাট আপনক সব প্ল্যানিং প্লটিং যা আছে সব ঠিক রে সময় অনুসারে হই যাব বহুত বহুত ধন্যবাদ কল করতিবার
1: ধন্যবাদ
0: আপনি কল করে পারিবে অন দ নম্বর 0671-230-3153 রে এবং শেয়ার করে পারিবে আপনক কথা আমার সহিত যে আপনক আখ পাখরে এমিতি ডায়লগ ব্র্যান্ড অ্যাম্বাসাডর কি আছতি যে আপনক এবে বাহালিনি এবে আসুচি এই ব্যাটারে আছে এ পৌঁছেছি কই কই তাঙ্কর সেই সময়টা কেবে আসেনি সেই সময়টা ঘন্টাটে লেট হয়ে যাই পারে কেবে কেবে 2 ঘন্টা লেট হয়ে যাই পারে তো এমিতি ব্যক্তি বিশেষ কি আপনক আখ পাখরে নিহাতি ভাবে শেয়ার করন্তু চলন্তু দেখিবা আমার নেক্সট কলার কি আছন্দি এন্ড সে কোন কহুচন্দি হ্যালো
2: অশোক মন্ডা মধুপাটনা কটক
0: নমস্কার আজির টপিক উপরে কোন কইবে
2: মোর প্রথম কল লাগিলা আপন জাস্ট গীত বজেলা বেলকে মোর প্রথম কল লাগিলা রিং এই কি রইলা আপন রিসিভ করলেনি ওয়ান সেকেন্ড কল লাগিছি আও
0: লাগি তো যাইছি কল কোন তো আজির টপিক উপরে কোন কইবে
2: মোর জন সাঙ্গ আছি
0: হ্যাঁ
2: হ্যাঁ না তার ব্রহ্মানন্দ
0: আচ্ছা
2: মু তাকে ডাকিবি সে মতে কইব হ্যাঁ যাউছি হ্যাঁ যাউছি কইকি মু বসি বসি বোর হয়ে যাবি সে কব হ মু ফোন করিবি কব হ্যাঁ রাস্তা হয়েগলি পুরা হ্যাঁ তো ঘর পাখে হয়েগলি পুরা কিন্তু দেখিলা বেলকু গোটে লেট করিকি আসিও মু বসি বসি বোর হয়ে যাবি যো কাম করিয়া কু যাবার থব সেতরে বিরক্ত লাগিব মু আউ যায়নি সে আসি পৌঁছে তাকে বিরক্ত হুয়ে বিরক্ত করিকি বিরক্ত হয়েকি ফেরায় আউ
0: আজি পর্যন্ত তাহলে আপনক বিরক্তি হবা পরে সে কেবে বি টাইম রে পৌঁছি নাহান্তি কেবে বি সুধরি নাহান্তি নিজকো
2: কেবে সুধরিলানি কি আজি বন্ধ সুধরিলানি সেইপাই তার না রে কুচি যদি শুণুব সে নিশ্চয় সুধরিব কাহে
0: আচ্ছা ঠিক আছে যদি আমাকে ব্রহ্মানন্দ স্যার শুণুবে তাকে আমি রিকোয়েস্ট করবে টিকে সুধরি যাওয়া নহলে আপনার সাংসাথী মানে হইরাণ হচ্ছেন বহুত বহুত ধন্যবাদ কল করতে
2: ধন্যবাদ
0: আপন বি কল করি পারিবে অন দ নম্বর 0671-230-3153 রে এবং শেয়ার করি পারিবে আপনক কাহিনী মো সহিত যে আপনক আখ পাখে এমিতি কি অছন্তি যে সববেলে কুহন্তি এবে আসুচি কিন্তু তাঙ্কর সেই এবেটা কেবে হুয়ে সেটা আমি কেবে বি জানি পারু না চলন্তু দেখিবা আমার নেক্সট কলার কি অছন্তি এন্ড সে কোন কহুচন্তি আজির টপিক কো নিকি হ্যালো
3: হ্যালো দিদি নমস্কার
0: নমস্কার কে কহুচন্তি কোটু কহুচন্তি
3: মু কটকরু রশ্মিতা বেহরা কহুচি
0: আজ্ঞা আজির টপিক উপরে কোন কহিবে
3: আজি টপিক উপরে কইবি আর ওটা পুত্রা আছে আর ওটা জিয়ারি আছে আউছি আউছি বলি কিনি সকালে সকালে যে পুত্রা যদি ওইটা ফোন করিবি আজ্ঞা সে রাতে 9টা রে আসিও মাউসি যাউছি মাউসি ফোন করিবি কলেজ সকাল হইছি রানী হতে হইছি শিকরপুর হইছি এই বিধারপুর হইছি কিন্তু রাতে 9টা 10টা হইব সে কিন্তু
0: আপনার ঝিয়ারি পুত্র যদি
3: শই বসিকি উঠিলা বেলকু মিলি আসিব মাউসি কোন কৌশল নেইথান্তি ভাত দুইটা
0: আপনার ঝিয়ারি পুত্র যদি আমাকে শুণুবে সে তাঙ্কর যা সব অঙ্কর এই যে সব গুণ সে নিহতে চেঞ্জ করবে বহুত ভাল লাগলে আপনার সাথে কথা রয়েছে নমস্কার আপন বি কল করি পারিবে অন দ নম্বর 0671-230-3153 রে এবং শেয়ার করি পারিবে আপনক কাহিনী মো সহিত কিন্তু এবে পাই এ বিউটিফুল সঙ্গীত আপনার সমস্তক পাই হিউম্যান সাগর এবং অনন্যা শ্রীতম নন্দক কণ্ঠরে।